0: আপুনি ভাল লাগিছে দেই
1: হয় আৰু ফিল্মিলি হৰতো কেতিয়াবা কেতিয়াবা এছ এম এছ দিওঁ আৰু গান শুনো যে সুৰ সংগম কিবা কিবি বিলাক বহুত ভাল লাগে আৰু নাই মোৰ সবচে বেষ্ট প্ৰগ্ৰামটো হ'ল হিট অফ নাইণ্টিজ
0: অ'কে অ'কে
1: ভাল লাগে আৰু নাইণ্টিজৰ গান শুনি বেছি ভাল লাগে
0: সঁচা কথা সঁচা কথা
1: হৈছে কুমাৰ চানু অলকা য়াগ্নিক অদিত নাৰায়ণ এইকেইটাই আৰু
0: আচ্ছা বহুতখিনি জানকাৰী দিছে আপুনি বৰ ভাল লাগিছে এতিয়া ৰিকুৱেষ্টটো আপুনি হিন্দীত কৰক আকৌ
1: হয়
0: হয় তো কোন সা ফিল্ম কা গীত আপকো সুনাই অমল জি
1: আজ তো মেৰা পছন্দ কা গানা হোগা দিল পর দেশি হো গয়া ইয়ে বালা গানা হ্যাঁ উসকো সুনে গা
0: ওকে জি জি জরুর সুনায়েঙ্গে
1: ওর মে ইস গানে কো ডেডিকেট করনা চাহতা হু মেরে দোস্ত হ্যায় ভাই কোন মুন্ডা বিমল বসুমতারী
0: জি
1: রমেশ পাত্র যতেন্দ্র রংপি প্রেমজিৎ চক্রবর্তী অনুপ কুমার পতাচার্যা ওর চুটাপা ভাবি ওর যোগেশ লকেন্দ্র বর্মা চুনিল ঝা প্রেম সিং সসোদিয়া কেশরী সিং রাজপুত ওর মঙ্গলাল চান্ডেল গৌতম রায় বলে আর বহুত ছাত্রীয় কে লিয়ে ইস গান কো ডেডিকেট রহুঙ্গা ওর আপকো ভি ডেডিকেট রহুঙ্গা ওর নুরি ম্যাম কো ভি ডেডিকেট রহেগা
0: ওকে মুঝে ওর নুরি ম্যাম কো ডেডিকেট করনে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ তো অমল জি কল করনে কে লিয়ে বহুত ধন্যবাদ সুনতে হ্যাঁ আপকে পছন্দ কা গানা।